0: Adverteer nu bij VAHON Hindoestani Radio. En bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: Dit is het VAHON Hindoestani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Studenten uit Eindhoven ontwikkelden een op zonne-energie rijdende ambulance, Stella Juva. Zonnepanelen wekken stroom op voor de motor en medische apparatuur aan boord. Op een zonnige dag kan de wagen 715 kilometer rijden op verharde wegen. In augustus wordt de ambulance getest in Kenia, samen met hulporganisatie AMREF. Spanje verwacht dit jaar een record van 100 miljoen toeristen. In de eerste 5 maanden bezochten al 38,6 miljoen toeristen het land, 5% meer dan vorig jaar. Onder hen waren 1,3 miljoen Nederlanders. Inwoners van steden als Sevilla merken dat het centrum steeds duurder en toeristischer wordt. Vanochtend vertrokken de eerste wandelaars voor de 108ste Nijmeegse Vierdaagse met de 50 kilometer lopers om 4 uur en de 40 en 30 kilometer lopers wat later. De eerste etappe, de Blauwe Dinsdag, voert door de Betuwe langs Elst. Van de 47.000 inschrijvingen melden 1239 lopers zich niet. Later volgen etappes naar Wijchen, Groesbeek en de traditionele intocht via Kuik. Bij een steekincident aan de Ter Apeler Venen in Ter Apel raakte gisteravond laat een persoon gewond. De politie kreeg rond 11 uur de melding binnen en hield de verdachte aan. Het slachtoffer is naar het ziekenhuis gebracht. Onduidelijk is of het incident bij het asielzoekerscentrum aan de straat plaatsvond. De aanleiding wordt nu onderzocht. En dan tot slot het weer. Vanochtend blijft het droog en schijnt op veel plaatsen de zon. Aan de kustvelden verschijnen enkele wolkenvelden, landinwaarts ontstaan geleidelijk aan stapelwolken. De wind komt uit noordwestelijke richting en is zwak. En de temperatuur komt uit op zo'n 20 tot 24 graden. En tot zover het nieuws op VAHON Hindoestani Radio.
0: Live vanuit onze high-tech studio in Den Haag. VAHON Hindoestani Radio.
2: Har dil se hamara nata hai, har dil se hamara rishta hai. Har roz ki tarah, hamesha ki tarah, aaj bhi honge kuch pyare pyare, mithi mithi gaane aur kuch app bhi honge. Main hu aapke khidmat mein Anil Sarju. Aaj mangalwar hai, subah ka program hai. Ghadi ki taraf dekha jaye to 8 ka waqt hai. Baina Akhtur, 8 baje se 12 baje tak hum aapke saath rahenge. Aap sab chunhe the Evergreen Love of FAHON Radio pe. Ja dosto, hum jahan tak ye hamara awaaz pahunche wahan tak hamara paigham pahunche, dher sara pyar pahunche, dher sare mohabbat pahunche. Aaj bhajan ka program hai, 1 ghante ka kuch bhajan ho jaye, kuch badhiya badhiya bhajan hum aap log ko sunayenge. जो मंगलवार के अपना पूजा कर रहे हैं या पूजा कर रहे थे, इस वक्त पूजा कर चुके हैं, हर एक पूजा करने के लिए भगवान उसे इतना ताकत दे, इतना सहन शक्ति दे हर एक चीज़ सहने के लिए, और अपना जो मांग किया है भगवान से, भगवान आपके पूरा करे. नाम सही लतीम फाहोन हिंदुस्तानी रेडियो की तरफ से हम आप लोग के लिए ये मांगते हैं. जी दोस्तों, हम रहेंगे 12 बजे तक और कुछ भजन हम चलाएँगे और आप सब मिल के सुनेंगे. सुबह का प्रोग्राम है, आप जानते सुबह हो चुकी है, कोई लोग कॉफ़ी पी चुका है, कोई अभी कॉफ़ी बना रहे हैं, आप कॉफ़ी पीजिए और जग रहे हैं, कॉफ़ी पी चुके हैं या कॉफ़ी पी रहे हैं. हर एक के लिए मैं कुछ ऐसा भजन पेश करूंगा कि मज़ा ही मज़ा है. रस्कीफन थे ये प्रोग्राम सुनते हैं, रस्कीफन थे ये भजन जो मैं आपको सुनाने वाला हूँ, ये जुबिन नौ दयाल के है. और क्या भजन गाया है, क्या अंदाज में, क्या आवाज़ में. सुबह का प्रोग्राम ही मंगलवार है हमारे प्यारे सुनने वालों.

0: जी हाँ दोस्तों, हमारा भाई मिस्टर अंद्रे और भाऊजी ने सही जवाब को दिया है। कश्मीर की कली की एक बहुत ही खूबसूरत गाना जिसने जो पद्मश्री मोहम्मद रफ़ी और आशा भोसले ने गाया है। ठीक है दोस्तों, हम आप लोग के ये बताना चाहते हैं, हम चलते हैं न्यूज़ और बयाम की तरफ। इसके बाद हम आगे चलेंगे प्रोग्राम में। न्यूज़ और कुछ ऐसे बात है, कुछ रखलाम होगी और उसके बाद हम आपके साथ ज़रूर चलेंगे और हर एक को फरमाइशें हम पूरा करेंगे। काफ़ी लोग हैं, दूर दूर से लोग हैं जो प्रोग्राम को सुनते हैं और पसंद भी करते हैं फाउन हिंदुस्तानी रेडियो को, और मांग क्या है, अच्छे अच्छे गाने हैं, मैंने देख चुका हूँ। आप लोग ठहरिए, सुनिए और अभी मजा लीजिए हमारा जो प्रोग्राम है ऐप का, और जो गाने आप सब मांग सकते हैं। तब तक के लिए मुझे इजाजत दीजिए न्यूज और रखलामा की तरफ जाने के लिए।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9735232447। इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet, wakalat ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. De stichting Veilige Bakfiets vreest dat Axel, moederbedrijf van Baboe, de aangekondigde massaclaim tegenwerkt. De stichting vroeg advocaat om bewijsmateriaal te bewaren en geen bedrijfsactiva weg te halen. Duizenden gedupeerde eigenaren van onveilige bakfietsen hopen op een schadevergoeding. Baboe moest in 2024 op last van de NVWA stoppen met verkopen, maar hervat in april de verkoop. Rijkswaterstaat gaat binnen 2 weken handhaven op het vrachtverbod voor de Merwedebrug met camera's die kentekens automatisch registreren. Overtreders krijgen een boete van €500. Ondanks het verbod rijden nog altijd veel vrachtwagens over de brug. Rijkswaterstaat werkt hierbij samen met politie en Openbaar Ministerie. Bedrijfsinvesteringen in Nederland namen in mei opnieuw af, dat meldt het CBS. Ondernemingen investeerden 3,8% minder dan een jaar eerder, na een daling van 3,3% in april. In maart stegen de investeringen nog met 2,4%. Hoge financieringskosten en geopolitieke onzekerheid zetten de investeringen onder druk. De VS legt een invoerheffing op van 50% op Canadese producten. Dat meldt het Witte Huis vandaag. Trump tekende het decreet vanwege discriminerende behandeling van Amerikaanse auto's, alcohol en zuivel. De heffing geldt over een maand voor onder meer wijn, ijshockey, sticks en cement. Ook binnen de Noord-Amerikaanse vrije handelsovereenkomst. En dan tot slot het weer. Vanochtend blijft het droog en schijnt op veel plaatsen de zon. Aan de kustvelden verschijnen enkele wolkenvelden. Landinwaarts ontstaan geleidelijk aan stapelwolken. De wind komt uit noordwestelijke richting en is zwak. En de temperatuur komt uit op zo'n 20 tot 24 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Muziek en informatie. Bij Fahon Hindustani Radio.

तो दोस्तों हम फिर वापस आ गए हैं। तो हम चलते हैं, हमारी जनता हम जलते हैं। आप लोग जानो हैं क्विक कितना चोरी भले पुलिसी ब्यूरो के घरवा के पछुए से है। पुलिसी ब्यूरो घरवा के पछुए से भैया थे। कर बारे में यहाँ पे के पार्लियामेंटारियर सिद्रिक फंसामसोन बोले ब्लेफ एरबेई कि हम लोग मांगेला जाने कब चोरी भले कैसे चोरी भले। बोले सफल मांगेला ट्रांसपेरेंसी कितना दिन हो गए चोरी। बोले कुछ ना तुल बतावे है तो बताए गए खमीस का बोले रेख थे ओपन है इन्फॉर्मेर करे के तुल के बारे ओकर बारे में। बोले जो क्विक चोरी भले को पॉलिसी तराइन में से एक बारे में कमिटे जनरल जेसपॉल के मिनिस्टर हरीश मनोरथ नेशनल असेंबली मेरा बैठ वो ने बोले के चाहे बतावे के चीजों कहां गए ले। बोले बकी ओई बे न करी से बोले है वासनीत अनवेश बोले के नीट खते कर फॉर द फरखादरिंग एंड एक बेन नीट खवेस वहां नीट इन अ कमिटे जनरल कोमन प्राटन ओवर क्विक दैट फॉरडुइन इज ऑन प्लेक वार द पॉलिसी टू सिक्स ऑफ हडन सो मुटन हेवन स्टार्ट द पॉलिसी बो DNA, the minister of the president, Saif and Samson in the interview. Obole hega de politicus geloof in de principe van gelijke monniken, gelijke kappen. En stel dat bijvoorbeeld in de zaak van gewezen minister Bronto, naam van de PL wel openlijk is genoemd, is hij in de openbare vergadering in staat van beschuldiging is gesteld. Obole Samson, bole NDPK, parlementariër E.B. Joneske, op de dag van de comité generaal, ik ook een hele show opvoering kan leren gaan. Bolle heeft gegeven in de aanwezigheid van de pers door de vergadering. Eerst wel buiten wonen en achteraf buiten in de aanwezigheid van de pers zijn kritiek te leveren. Ook ANPS'ke fractie bolle leren gaan. Maak lemmetje meegewerkt aan zijn vergadering. Je moet een pertinent weigeren om te gaan, omdat het niet kan. De eerste bebaard bolle he, of bolle hega, en gezien met een jaar een vrouw als president, die vrouw had jou beloofd dat ze mensen naar de PG zou sturen. Bolle ook zou zij moeten huilen, hoeveel mensen heeft ze al naar de PG gestuurd van al die zaken. Want u bolle raha, inderdaad, Simons bolle raha, president bolle ki, toet jij het jord partij kebaard he, bolle je, toet ik je bolle de gaien, bolle de stuur ik jou naar de PG, te bolle aan. इतना चीज चोरी हुए कई मिला के बोले ओ पीखी में पढ़ाई सब देखो भैया एक आदमी इन फाइव तक यार के एक आदमी हाँ दोस्तों एक आदमी इन फाइव तक यार के अपन घर में बंदूक से अपने आप के दाग ली से भैया ये बात हुए सीधो रेजो वेख में इन फाइव तक यार के वो आदमी अतवार के सवेरे सवेरे मर गए है अपन बंदूक से अपने आप के इस ताक के सेल्फ मोर्ड कर ली से मैंने और यहाँ बताए गए हैं लेडी दौर की सिपाही एक बारे में ऑन द सुख करे है कि बातचीत कैसे है बताए गए है कि आदमी अपन स्लाब कामर में रहा और बोले हैगा पता चलल है कि अपन मुड़ी में दाकी से बंदूक से और बोले द यख वे दिस नेचुरली किन बसलाख नो मोमेंट से और बोले ओ मिनिस्टर इज लीफन इज ए लिखाम फ्रीगेवन ना द नाम स्टैंडर्ड वांट इज सेल्फ मोर्ड के बारे में है हमारे प्यारे प्यारे जनता। अब देखो भैया स्विट्जरलैंड में इतना जबर बिजली चमकल है ब्लिक्सम इन स्लाख मारी से स्विट्जरलैंड में कि सवन भेड़ा मर गए भाई। अब देखो यहाँ का हुए बड़ी दुख के बात है होंदर दर भेड़ा बोले हैगा बिजली मारी से वारन ओम से तीखन वल्फंत बस्कर्मन साइन इन हेड स्ट्राइट वेस्ट फॉर स्विट्जरलैंड ओम एडली फर्क कोमन नून ब्लिक्सम इन स्लाग बोले 80 andere schapen overleefden de bliksem. Bolle hega, de zwart neusschapen waren op het kleine afgelopen terrein op een bergweide ten zuidoosten. O bolle hega, je kan raha bhadon bhaiya, je kan bheda raha, jane schapen raha. O bolle hega, zei dat de dieren vroeger niet zo dicht op elkaar stonden, maar door de opmars van de wolven die kuddes bedreigen, moeten er beschermd de maatregelen worden genomen die eerder niet nodig was. Op de Duitse media schrijven dat de
karkassen per helikopter van de berg worden verwijderd. 26.000 bliksemontladingen schrijft omroep in de TV, mensen. Toen je toch bij die gejepke baat, hè, maar regent daar. अब देखो भैया अब हम जाएला रुसलान नदेसवा के ओर मां हम जाएला गैगरी रुसलान के बारे में बोले फीसे प्रेसिडेंट गैगरी रुसलान हीव टरक पब्लिक ऑफ द ईस्ट 12 मंथन फॉर द कैबिनेट सिमोन रुसलान volgens hem nam de regering het bestuur over onder moeilijke omstandigheden, maar is ervoor gekozen om niet veel te praten en vooral te werken van oplossing voor de uitdaging. Bolle hamlo bahut namangile batiai, bolle hamlo kam karab, bolle hamlo bahut moeilijk tijd pe lili bati de kap tul moeilijk na hai de suwa me bhaiya. Vanaf tak tak se moeilijk moeilijk chi bhaile ap ye damia bolle moeilijk tijd me pehla nahi banal hai VP, bolle bahut na batiya wan भी एक बारे में पॉजिटिव ना बतिया कोई एक नाम धरे ई कोई नाम धरे ओ तहिया बोले फ्रीडा हार्मोनी एंड रिस रिसलांड बोले है बोले सामन वर्किंग रखेरिंग से बोले ग्रोथ प्रेस्टेशन फॉर अफ्लोपन यार ना यार कुनन फोरसिक्टिग टू द कंक्लूजन कोमन दैट वी फ्रीडा हार्मोनी एंड फॉर आवर रिस्ट हैवन वेटन आउट टू स्ट्रालन. Dus ik vraag me af, mensen, heeft rust thuis. Maar die mensen die duur moeten betalen in de winkel, die mensen hebben thuis niet rust. Dat mag ze zeker weten. Toch, maar regent daar, Hakring Bank 90 miljoen SRD. Financieer kris het deswa met zonnepanelen ke bare me. Ha, zonnepanelen ke bare me. Hakring Bank 90 miljoen beske ek bar kris het SRD ke bare me, dosto. Bole voor huishouden die willen investeren in zonnepanelen. Bole nieuwe kredietfaciliteit heeft een maximaal looptijd van 90 maanden. 9% rente per jaar per je. Otra paisa ut baskik bar ke je mangi sona panel lagawe tap Hakring Bank bole hai sona energy for meer burgers bereikbaar maken. Volgens CEO Rafik kunnen huishoudens onder gunstige voorwaarden geld lenen van aanschaf al gunstige 9% hebben. Ja, te gunstig vind ik niet zelf voor mensen, maar goed, dan moeten de mensen wel weten. Opleiding overal in de bankwezen te je mag je kardjale weet, de Hakring Bank lage lezen kohoe, 90 miljoen dat je mag je zo'n appelin lagawe tap, ik er bare mee he hamare janta aur hiya HPV vaccinatie ouderen en sommige scholen steunen voor de HPV vaccinatie niet, mensen. Ja, betawe zorgpunt scholieren John Hega. Bole onvoldoende medewerk pawe Hega. Api HPV vaccinatie ke bare me. Jonge meisjes John Hega. Bole Hega vaccineert we tegen baarmoeder halskanker ke bare me. Ekar bare me Richard Cartomo, manager he nationale immunisatieprogramma ke. O bole HPV John we vaccin he. Bole beskerm kere Hega. Baarmoeder halskanker ke. O bole ouders willen hun kinderen tegen de ziekte laten vaccineren. Ook werken niet alle scholen mee wanneer vaccinatieteams langskomen om kinderen te vaccineren. Terwijl het volgens Cartomo een zeer effectief vaccin gaat, mensen. Tulonjano, bhaiya, hum loke vaccinatie ke bare mein, corona ke bare mein, kitra hiya garma garam hovega, hi ho de jongen ke bare mein. Ik er bare mijn tulun jano hè, koi positief batia, koi negatief batia, maar mensen zijn niet blij op die goede jongen over de situatie. Ham jale bhaiya onderzoek bhoego toko hè Rotterdam me. Bole bhaiya ego toko Surinaamse winkel hè. Aur batawe hè bhaiya witwasak karatra drugsak ke bare mein pakdan hè dukaniya. Surinaamse winkel hè ga toko ego hè Rotterdam me. Aur bataye gaye hè ga witwas karatra Surinaamse toko Rotterdam me 55-jarige aur Rotterdam 55-jarige ego in Den Haag ke
51-jarige Rotterdammer. Ik er barre met pakranen. Verdacht van onder en meer witwassen, drugsdelicten, fraude en deelname aan criminele organisatie. Dat doe ik niet aan als dekmantel mensen. Op de toko is in beslag waren genomen. Spoorpijl op je telefoon, zijn laptop, spoorpijl op de Nederlandse politie. Satratarik jullie bekendkerde zich inmiddels zich heeft gegevens op een breder witwassen drugsnetwerk. De zaak kwam mee met rol bij de 51-jarige Ademia en zijn 42-jarige vrouw werden aangehouden. Ze hebben pakken aan. Bole doen op een onderneming. Raar Suriname mee, Surinaamse gerechten beetje traan. Worden verkocht vanuit het bedrijf zouden grote geldbedragen zijn witgewassen. Obole hega. Volgens de politie konden klanten bij de ondernemer vermoedelijk collega krijgt cryptovaluta omzetten in contant geld. Om geen argwaan te wekken zou het geld zijn meegegeven in tasjes van de toko. In de keuken werd bovendien een geldtelmachine aangetroffen. Obolega verdenken uitgebreid naar drugsdelicten. Obole de gegevens op de inbeslag genomen. Politie alleen onderzoeker is 55-jarige Hagenaar. 51-jarige Rotterdammer. Ik erbaar inmiddels door criminele geldraad via valse facturen. De verdachten zouden gebruik hebben gemaakt van de cashcompensatiemodel. Toen hier op een keer loopt tot Janingel, hoe je kon Surinaamse winkel gebaatje toe. Lik in je een naam na likkele media met bijat hem mee betalen. Kijk, kon kam he. Gaat u maar lekker even zelf onderzoeken over welke Surinaamse winkel het gaat, welke toko het gaat, mensen. Daar gaat het om. President Simon communiceert beter dan haar voorganger. Iso Mohardjo, bole bhaiya. Bole he, chance zoek je ose na batiaat raha. Mo bole Simon ose batia he. Arie batia, ik kak er je binnenkort moet je voor de rechter, mensen. Het is een zaak van Bronto, van miljoenen de fraudezaak, mensen. We weten allemaal, hij is een staatsbeschuldiging. En heeft hij gehad van de DNA. Samen met andere twee mensen, Hoefdraad en Riyad Noor Mohammed, mensen, dat weten wel. Toen je baat he, hamari, pyare, pyare, janta, jo aap lukko hum, batate hai.

दोस्तों हम फिर वापस आ गए हैं, तो हम चलते हैं हमारी जनता हम जलते हैं। आप लोग जानो है क्विक कितना चोरी भले पुलिसी ब्यूरो के घरवा के पछुए से है। पुलिसी ब्यूरो घरवा के पछुए से भैया तेकर बारे में फिहापी के पार्लियामेंटारियर सिद्रिक फंसामसोन बोले ब्लेफ एरबे कि हम लोग मांगेला जाने कब चोरी भय कैसे चोरी भय बोले सफल मायला ट्रांसपेरेंसी कितना दिन हो गए चोरी बोले कुछ ना तुम बतावे हैं तो बताई गए खमीस का बोले रेख्त है ओपन है इन्फॉर्मेर करे के तुम लोग के बारे में बोले जो क्विक चोरी भले को पुलिसी तराइन में से एकर बारे में कमिटी जनरल जेसपॉल के मिनिस्टर हरीश मनोरथ नेशनल असेंबली मेरा बैठ वो ने बोले के चाहे बतावे के चीजों कहां गए ले बोले बकी वाई बे ना करी से बोले है वास नीत अनवेस बोले के नीत खते कर फॉर द फरकादरिंग एंड एक बेन नीत खवेस व खान नीत इन अ कमिटी जनरल कोमन प्राटन ओवर क्विक दैट फॉरडुइन इज ऑफ अ प्लेक वार द पॉलिसी टू सिक्स ऑफ हडन सो मुटन हेवन स्टार्ट द पॉलिसी बो फॉर DNA, the minister of the president, Stephen Samson, in the interview. Obole hega de politicus geloof in de principe van gelijke monniken, gelijke kappen. En stel dat bijvoorbeeld in de zaak van gewezen minister Bronto, naam van de PL wel openlijk is genoemd, is hij in de openbare vergadering in staat van beschuldiging is gesteld. Obole Samson, bole NDPK, parlementariër E.B. Joneske, op de dag van de comité generaal, ik ook een hele show opvoering kan leren gaan, wil ik geven in de aanwezigheid van de pers door de vergadering. Eerst wil wel buiten wonen en achteraf buiten in de aanwezigheid van de pers zijn kritiek te leveren. Ook ANPS-fractie wil leren gaan, maak lemmetje meegewerkt aan zijn vergadering. Je moet een pertinent weigeren om te gaan, omdat het niet kan. Is een bebaard bolle he, of bolle hega, en gezien met een jaar een vrouw als president, die vrouw had jou beloofd dat ze mensen naar de PG zou sturen. Bolle ook zou zij moeten huilen, hoeveel mensen heeft ze al naar de PG gestuurd van al die zaken, want u bolle raha, inderdaad, Simons bolle raha, president bolle ki, toet jij John Partij gebaard he, bolle je, toe ik je bolle de gaien, bolle de stuur ik jou naar de PG, te bolle aan इतना चीज चोरी हुए कई मिला के बोले ओ पीखी में पढ़ाई सब देखो भैया एक आदमी इन 50 यार के एक आदमी हाँ दोस्तों एक आदमी इन 50 यार के अपन घर में बंदूक से अपने आप के दाग ली से भैया ये बात हुए सीधो रेजो वेख में इन 50 यार के वो आदमी अतवार के सवेरे सवेरे मर गए है अपन बंदूक से अपने आप के स्टाक के सेल्फ मोड कलेशमेंट से और यहां बताए गए हैं लेडी दौरव की सिपाही एक बारे में ऑन द सुख करे है कि बातचीत कैसे है बताए गए है कि आदमी अपन स्लाब कामर में रहा और बोले हैगा पता चलल है कि अपन मुड़ी में दाकी से बंदूक से और बोले द यख वे दिस नेचुरली इन बेस्लाग genomen mensen और बोले ओए मिनिस्टर इज लीवन इज एन लिखाम फ्रीगेगिवन ना द नाम स्टैंड want die zelfmoord ke bare mein hai hamare pyare pyare janta ab dekho bhaiya switzerland mein itra jabar bijli chamkal hai bliksham inslag mari se switzerland mein ki sawan bheda mar gaya bhai ab dekho yahan kya hue badi dukh ki baat hai hondar dar bheda bole hai ga bijli mari se waran om se tegen wolfen te beschermen zijn in het Zuidwesten van Zwitserland om het leven gekomen door bliksem. Inslaag, bolle 80 andere schapen overleefden de bliksem. Bolle hega, de zwartneusschapen waren op het kleine afgelopen terrein op een bergweide ten zuidoosten. Oh, bolle hega, je kan raha, bhadon bhaiya, je kan bheda raha, jare schapen raha. O, bolle hega, zei dat de dieren vroeger niet zo dicht op elkaar stonden, maar door de opmars van de wolven die kuddes bedreigen, moeten er beschermde maatregelen worden genomen die eerder niet nodig was. Op de Duitse media schrijven dat de
karkassen per helikopter van de berg worden verwijderd. 26.000 bliksemontladingen schrijft omroep in de TV, mensen. Toen je toch bij die gejepke baat, hamari janta. अब देखो भैया अब हम जाएला रुसलान नदेसवा के ओर मां हम जाएला गैगरी रुसलान के बारे में बोले फीसे प्रेसिडेंट गैगरी रुसलान हीव टेरिकब्लिक ऑफ द ईस्ट 12 मंथन फॉर द कैबिनेट सिमोन रुसलान volgens hem nam de regering het bestuur over onder moeilijke omstandigheden, maar is ervoor gekozen om niet veel te praten en vooral te werken van oplossing voor de uit bole hamlo bahut namangile batiai bole hamlo kaam karab bole hamlo bahut moeilijk tijd pe leli bati re kab tul moeilijk na hai de suwa me bhaiya vanaf tak tak se moeilijk moeilijk chi bhaile ab ye lamia bole moeilijk tijd me pehla nahi banal hai fp bole bahut na batiya wan भी एक बारे में पॉजिटिव ना बतिया कोई एक नाम धरे ई कोई नाम धरे ओ तहिया बोले फ्रीडा हार्मोनी एंड रिस रिसलांड बोले है बोले सामन वर्किंग रखेरिंग से बोले ग्रोथ प्रेस्टेशन फॉर अफ्लोपन यार ना यार कुनन फोर्सिक्टिग टू द कंक्लूजन कोमन दैट वी फ्रीडा हार्मोनी एंड फॉर रिस्ट हैवन वेटन आउट टू स्ट्रालन. Dus ik vraag me af, mensen, heeft rust thuis. Maar die mensen die duur moeten betalen in de winkel, die mensen hebben thuis niet rust. Dat mag ze zeker weten. Marijenta, Hakring Bank 90 miljoen SRD financieer krize deswa me sona panelen ke bare me. Ha, sona panelen ke bare me Hakring Bank 90 miljoen beskik bar krize SRD ke bare me dosto. Bole voor huishouden die willen investeren in zonnepanelen. Bole nieuwe kredietfaciliteit heeft een maximaal looptijd van 90 maanden. 9% rente per यार भरिए उतना पैसा उस बस्किक बार के जब मंगे सोना पनीर लगावे तब Hakring Bank bole hai zonne-energie voor meer burgers bereikbaar maken. Volgens CEO Rafik kunnen huishoudens onder gunstige voorwaarden geld lenen van aanschaf al gunstige 9% hebben. Ja, te gunstig vind ik niet zelf voor mensen, maar goed, dan moeten de mensen wel weten. Opleiding overal in de bankwezen te je mag je kardjale weet, de Hakring Bank lang lezen kohe, 90 miljoen dat je mag je zo'n appel in lang weet, tap, ik er bare mee he, hamare janta aur ya HPV vaccinatie, ouderen en sommige scholen steunen voor de HPV vaccinatie niet mensen. Ja, betalen zorgpunt scholieren John Hega. Bole onvoldoende medewerk Pawe Hega. Api HPV vaccinatie ke bare me. Jonge meisjes John Hega. Bole Hega vaccineert we tegen baarmoeder halskanker ke bare me. Ekar bare me Richard Cartomo, manager in nationale immunisatie programma ke. O bole HPV John we vaccin he. Bole beskerm kere Hega. Baarmoeder halskanker ke. O bole ouders willen hun kinderen tegen de ziekte laten vaccineren. Ook werken niet alle scholen mee wanneer vaccinatieteams langskomen om kinderen te vaccineren. Terwijl het volgens Cartomo een zeer effectief vaccin gaat, mensen te doen. Ja, nou, bhaiya, hum loge vaccinatie ke bare mein, corona ke bare mein, kitna hiya garma garam hovega, hi khud yonge ke bare mein. Ikar bare mein tulun jano hai koi positief batia koi negatief batia, maar mensen zijn niet blij op die goede jongen over de situatie. Ham jale bhaiya onderzoek bhoego toko hai Rotterdam mein, bole bhaiya ego toko Suriname se winkel hai aur batave hai bhaiya vetwasak karatra drugsak ke bare mein pakdan hai dukaniya. Suriname se winkel hai ga toko ego hai Rotterdam mein aur bataye gaye hai ga vetwasak karatra Surinaamse toko Rotterdam mee, 55-jarige een 55-jarige ego in Den Haag keer. Een 51-jarige Rotterdammer ik er bare mee pakken aan verdacht van onder en meer witwassen
drugsdelicten, fraude en deelname aan criminele organisatie. Dat doe ik niet aan als dekmantel mensen. Op de toko is in beslag waren genomen. Spoorpijl op je telefoon, laptop, spoorpijl op de Nederlandse politie. Satratarik jullie bekendkerdezen inmiddels zich heeft gegevens op een brede witwassen drugsnetwerk. De zaak kwam mee met rol bij de 51-jarige Ademia en zijn 42-jarige vrouw werden aangehouden. Ze hebben pakkerara. Bole doen op parania onderneming. Ra Suriname mee Surinaamse gerechten beetje traan. Worden verkocht vanuit het bedrijf zouden grote geldbedragen zijn witgewassen. Obole hega. Volgens de politie konden klanten bij de ondernemer vermoedelijk collega krijgt cryptovaluta omzetten in contant geld. Om geen argwaan te wekken zou het geld zijn meegegeven in tasjes van de toko. In de keuken werd bovendien een geldtelmachine aangetroffen. Obolega verdenken uitgebreid naar drugsdelicten. Obole de gegevens op de inbeslag genomen. Politie alleen onderzoek is 55-jarige Hagenaar. 51-jarige Rotterdammer. Ik erbaar inmiddels door criminele geldraad via valse facturen. De verdachten zouden gebruik hebben gemaakt van de cashcompensatiemodel. Toen hier bij kitre lok to janingel hoeja kon Surinaamse winkel ke baatjeet hoewe he. Lekin jep un naam na likhal media me bhaiya ta hamme batawe ki kaun kaam he. Gaat u maar lekker even zelf onderzoeken over welke Surinaamse winkel het gaat. Welke toko het gaat mensen. Daar gaat het om. President Simon communiceert beter dan haar voorganger. Iso mohardjo bole bhaiya. Bole he chansa zoki ose na batia. Maar bole Simon ose batia he. Ari batia ik kakker je binnenkort moet je voor de rechter mensen. Het is een zaak van Bronto. Van miljoenen de fraude zaak mensen. We weten allemaal. Hij is een staatsbeschuldiging. En heeft hij gehad van de DNA. Samen met andere twee mensen. Hoefdraad. En Riyad Noor Mohammed mensen. Dat weten we wel. तो ये बात है हमारे प्यारे प्यारे जनता जो आप लोग को हम